তোর বিন্দু যা আর না কই তাতিরা খেল আখাড়া দিও, তোর বিন্দু যা আর না কই তাতিরা খেল আখাড়া দিও। ক্যা কইয়ে কিস আর শুনাইয়ে জো কহনা সব প্রভজি পাস, সব কিছু কিতা তেরা বরতে সদা সদা তেরি আস, জিদে বড়াই তা তেরি বড়াই।